0: লগাই দবা মাসক তিনিশ ইউনিট পর্যন্ত বিল বঞ্চিযিব
1: সেথিরে কেতে খরচ হেব জানিছ
0: কাই চিন্তা করুছ সরকার সেথিপে সাবসিডি দেউছন্তি পরা
2: আজ্ঞা হ পিএম সূর্যঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি পিএম সূর্যঘর.gov.in রে আজি হি আবেদন করন্তু।

জারি করছেন। বিশেষ করে এভাবে অনুপ্রবেশকারীঙ্ পাইঁ থিবা অটক কেন্দ্রগুড়িক কার্যকারিতা সম্পর্কে মার্গদর্শিকা প্রস্তুত করা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশর আসি প্রায় 35 বর্ষ ধরে বসবাস করুথিবা জনে ব্যক্তিকে জামিন প্রদান করিবা সময়রে হাইকোর্ট এই রায় প্রদান করিছন্তি। ওড়িশা হাইকোর্টর গ্রীষ্ম অবকাশ আসন্তা 25 তারিখর আরম্ভ হয়ে জুন মাস 21 তারিখ পর্যন্ত রহিব। এই অবধি মধ্যে 8 দিন অবকাশকালীন আদালত বসিব। জুন 22 তারিখরে পুনর্বার আদালত কার্য আরম্ভ হইব। কোর্টর কার্যধারা ও জরুরি মামলার শুনানি সম্পর্কে হাইকোর্ট পক্ষর স্বতন্ত্র বিজ্ঞপ্তি জারি করা যাইছি। অবকাশকালীন আদালতগুড়িক পূর্বাহ্ন 11টার অপরাহ্ন 3টা পর্যন্ত চলিব। পর্যটন সচিব বলবন্ত সিং ও বাণিজ্য পরিবহন সচিব এনভিএস রাজপুত ভদ্রক জেলা চান্দবালি গস্তরে যাই বিভিন্ন উন্নয়নমূলক কার্যর সমীক্ষা করছেন। চান্দবালিরে নির্মাণাধীন সংগ্রহালয় ইকো ট্যুরিজম পার্ক আখণ্ডমণি মন্দিরর পরিক্রমা প্রকল্পর অগ্রগতি সম্পর্কে বিভাগীয় অধিকারী আলোচনা করছেন। নূয়াপড়া জিলাপালঙ্ক কার্যালয় সম্মিলনী কক্ষে লিঙ্গ চয়ন ও ভ্রূণ হত্যা রোকিবা সম্পর্কে এক সমীক্ষা বৈঠক জিলাপাল মধুসূদন দাসক অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছে। এ সম্পর্কে রহিথিবা সরকারী আইন দায়িত্ব ও জনসচেতনতা সম্পর্কে আলোচনা করা যাইথিলা। রায়গড়া জিলাপালঙ্ক সম্মিলনী কক্ষে বিপর্যয় পরিচালনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জিলাপালঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকে বন্যা পূর্ব প্রস্তুতি, সতর্কতামূলক পদক্ষেপ এবং বিভিন্ন বিভাগের প্রস্তুতি সম্পর্কে সমীক্ষা করা যাইছে। প্রাকৃতিক বিপর্যয় দ্রুত শিল্পায়ন, সহরীকরণ, খনি খনন, বন্যাগ্নি যোগুঁ হেউথিবা প্রকৃতির বিনাশ এবং জলবায়ু পরিবর্তনর কুপ্রভাব সম্বন্ধে সচেতনতা সৃষ্টি পাই বিশ্বরে আজ জৈব বিবিধতা দিবস পালন করা যাচ্ছে। চলিত বর্ষ এই দিবসর বার্তা রয়েছে বৈশ্বিক পরিবর্তন পাই স্থানীয় উদ্যম। মিলিত জাতিসংঘ পক্ষ 2006 আজির দিনক আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস ভাবে পালন করা যাচ্ছে। জীবজগতক অক্ষুণ্ণ রক্ষা আবশ্যক, এর সংরক্ষণ এবং অগ্রাধিকার ভিত্তিতে সমুচিত কার্যানুষ্ঠান গ্রহণ করা এই দিবস পালনর মূল লক্ষ্য। জৈব বিবিধতার সুরক্ষা ও চিরস্থায়ী পরিচালনা পাই সমস্ত দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া আবশ্যক বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কইছন্তি। অলিব্রিডলে সামুদ্রিক কইঞ্চ, বিলুপ্ত প্রায় ও বিরল উদ্ভিদ, প্রাণী প্রজাতির সুরক্ষা আজির দিনরে অত্যন্ত আবশ্যক। জঙ্গলি ফসল প্রজাতি ও প্রাকৃতিক সম্পদর সংরক্ষণ চিরস্থায়ী কৃষি পাই অত্যন্ত জরুরি। সমস্তে মিলিমিশি সমৃদ্ধ জৈব বিবিধতার সুরক্ষা প্রতি প্রতিবদ্ধতা সহ কার্য করা উচিত বলে মুখ্যমন্ত্রী কইছন্তি। উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ দ্বারা আয়োজিত যুক্ত দুই বিজ্ঞান, কলা ও বাণিজ্য বার্ষিক পরীক্ষায় নবরঙ্গপুর জেলার সর্বোচ্চ মার্ক রাখি উত্তীর্ণ হয়েছিবা ছাত্রছাত্রীঙ্কু আজ জিলাপাল ডক্টর মহেশ্বর স্বাইঁ সম্বর্ধিত করেছন্তি। জিলাপাল শ্রী স্বাইঁ সমস্ত ছাত্রছাত্রীঙ্কু উৎসাহিত করিবা সহ তাঙ্কর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অন্যমানঙ্ক পাইঁ প্রেরণার উৎস বলে মতব্যক্ত করেছন্তি। রাজ্যের অংশঘাত জনিত মৃত্যু সংখ্যা 3 পৌঁছিছে। বলাঙ্গীর, সুন্দরগড় ও সুবর্ণপুর জেলার জনে লেখায় ব্যক্তি মৃত্যু হয়েছিবা উপস্বতন্ত্র রিলিফ কমিশনার পদ্মনাভ বেহরা সূচনা দিয়েছন্তি। ପାଣିପାଗ ଓଡ଼ିଶା ଓ ନିକଟବର୍ତ୍ତୀ ଅଞ୍ଚଳ ଉପରେ ଏକ ଘୂର୍ଣ୍ଣିବଳୟ ସକ୍ରିୟ ରହିଛି। ଏହାର ପ୍ରଭାବରେ ପୂର୍ବ କେନ୍ଦ୍ରୀୟ ବଙ୍ଗୋପସାଗରରେ ଆସନ୍ତା ସପ୍ତାହରେ ଲଘୁଚାପ ସୃଷ୍ଟି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଥିବା ଭାରତୀୟ ପାଣିପାଗ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଆକଳନ କରାଯାଇଛି। ଏହି ସମୟ ମଧ୍ୟରେ ରାଜ୍ୟର କେତେକ ଅଞ୍ଚଳରେ ପ୍ରବଳ ବର୍ଷା ହେବା ନେଇ ଅନୁମାନ କରାଯାଇଛି। ଅନ୍ୟପକ୍ଷରେ ରାଜ୍ୟରେ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ ଜାରି ରହିଛି। ଗତକାଲି 24 ସ୍ଥାନର ତାପମାତ୍ରା 40 ଡିଗ୍ରୀ ସେଲ୍ସିୟସ୍ ଉପରେ ରେକର୍ଡ କରାଯାଇଥିଲା। ଆସନ୍ତା 24 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ଗରମ ସହ ଗୁଳୁଗୁଳି ବୃଦ୍ଧି ପାଇବା ନେଇ 24 ଜିଲ୍ଲାକୁ ସତର୍କ ସୂଚନା ଜାରି କରାଯାଇଛି। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣି ଥରେ। ଦେଶର ସୀମାକୁ ଅଭେଦ୍ୟ କରିବା ଲାଗି ସରକାର ଆରମ୍ଭ କରିବେ ସ୍ମାର୍ଟ ସୀମା ପ୍ରକଳ୍ପ, କହିଲେ ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ। ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ବସ୍ ଦୁର୍ଘଟଣାରେ 6 ମୃତ୍ୟୁ, ମୃତକଙ୍କ ପରିବାର ପାଇଁ 4,00,000 ଲେଖାଏଁ ସହାୟତା ରାଶି ଘୋଷଣା କଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ବୈଶ୍ୱିକ ପରିବର୍ତ୍ତନ ପାଇଁ ସ୍ଥାନୀୟ ଉଦ୍ୟମ ବାର୍ତ୍ତା ନେଇ ଆଜି ପାଳନ କରାଯାଉଛି ଅନ୍ତର୍ଜାତୀୟ ଜୈବ ବିବିଧତା ଦିବସ ଏବଂ ଓଡ଼ିଶା ଓ ପାର୍ଶ୍ୱବର୍ତ୍ତୀ ଅଞ୍ଚଳରେ ସକ୍ରିୟ ହେଲା ଘୂର୍ଣ୍ଣିବଳୟ। ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ଏତିକି। ପରବର୍ତ୍ତୀ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣିପାରିବେ ସନ୍ଧ୍ୟା 6:45।

0: টেনশন।
1: ইলেকট্রিক বিল কেতে আসুছে জানিছো?
0: দেখ মা, ঘরে সোলার লগে দিলে চিন্তা যাব।
1: হ্যাঁ, সেইটা যেমতি মাগণারে হে যাব।
0: জানি না কি সরকার পরে এতিপে সাবসিডি দেউছন্তি।
2: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। pmsurjaghara.gov.in রে আজি হি আবেদন করন্তু।

0: ভাই ভৌণী মানুষ অনুরোধ করবি যে সেমানে পরিবেশ পেঁকি টিকে চিন্তা করন্তু, পরিবেশর সুরক্ষা পেঁকি পদক্ষেপ নিয়ন্তু।
1: নিহাতি ভাবরে অতি সুন্দর কাম আপন করন্তি যে পশুপক্ষীঙ্କ ପାଇଁ କିଛି ପ୍ଲାନିଂସ୍ ଆପଣ କରୁଛନ୍ତି, ପ୍ରତିଦିନ ସେମାନଙ୍କର ସେବା ପାଇଁ କିଛି ସମୟ ଦେଉଛନ୍ତି, ସେମାନେ ବି ଆମ ପରିବେଶରେ ରହିବା ନିହାତି ଜରୁରୀ। ତେବେ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଯେଉଁ ରିକ୍ୱେଷ୍ଟ ରଖିଛନ୍ତି, ମୋ ତରଫରୁ ବି ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସେଇ ରିକ୍ୱେଷ୍ଟ ରହିବ ଯେ ସମସ୍ତେ ପରିବେଶ ପାଇଁ କିଛି କିଛି ଚିନ୍ତା କରନ୍ତୁ ନିହାତି ଭାବରେ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। তেবে সাথী এইটি গোটিয়ে ছোটিয়া রিকোয়েস্ট রহিব, আপনার বহুত এক্সাইটমেন্টরে আমাকে কল করছেন, আমার সহ যোড়ি হওয়া চেষ্টা করছেন। তেবে যেতবে কল করছেন নিজ রেডিওর ভলিউম বা ফোন যেত আপনার রেডিও শুণুছেন তার ভলিউম টিকি কম রাখতু, যাদ্বারা ইকো হব না আর সমস্ত আমার কার্যক্রমক সুন্দর ভাবে উপভোগ করে পারে। দেখবা নেক্সট কল কি করছেন আউ কন কহুছেন আজির টপিক বিষয়ে। হ্যালো
2: নমস্কার,
1: নমস্কার, শুভ সন্ধ্যা, কি কোজন্তি, কোড কোজন্তি,
2: জয় জগন্নাথ,
1: জয় শ্রী জগন্নাথ, কি কোজন্তি, আপনকার পরিচয় দিয়ন্তু।
2: বিজয় কুমার দাস সৌরিহাট,
1: বহুত বহুত স্বাগত কার্যক্রমক,
2: ধন্যবাদ।
1: কোন কইবে আজির টপিক বিষয়ে?
2: না এটা তো আমাকে বর্তমান বয়স হলে আমি পিলা বেলু মু তো গছ লগাই, তারপরে বর্তমান যেতে সব জরি পড়ি যৌটি আছে তাকে পড়ি দিই, তারপরে যে বিভিন্ন প্রকার ফুল সব আমার মানে জোর ফুটুছি, তারপরে যে ফল গুলা না আমি সেগুলা আমার সেটা আছে
1: যেমতি কি
2: যাবি আমার ঘর আহ তাঠু বেশি।
1: আচ্ছা কো ফল যেটা বাহারে মিলুনি আর আপনার বাড়িতে আছে কোন
2: যে আতটা দেখছি আত,
1: হ্যাঁ হ্যাঁ বুঝিলি,
2: সেটা আমার বাড়িতে বি ফলছি
1: আজ্ঞা।
2: তারপরে বাজার পাখে রইলে বি এই আম্ব ডালা খনে কি পাউনি যে আমার বাড়িতে আসে আম্ব ডালা বি খনে নউছি,
1: ছোট গছ বড় গছ সেমিতি কিছু নাই, প্রত্যেকটি গছ আমাকে সুরক্ষা প্রদান করে,
2: ফুল গছ বি লাগিছি বিভিন্ন প্রকার জোর ফুটুছি আমি নউছি লোক মানে আসি নউছি।
1: আজ্ঞা নিহাতি ভাবে অতি সুন্দর কথা,
2: এই জিনিসটা পিলা বেলু তারপরে আমি কাজ পিলা মানুষ শিখাউছু
1: নিহাতি আজ্ঞা নাই সেমানে একচুয়ালি কম খাঁতি নষ্ট অধিকা করে দিয়ন্তি, কিন্তু কোন করি পারিবা সেমানে বি তো পরিবেশে অছন্তি সেমানে বি তো খাইবে
2: মানে যেতিকি দরকার সেতি নে বহুত হই গলি মাকড়।
1: আজ্ঞা
2: এই কার্যক্রম সরকার গনরে মাকড় পাই কিছু ব্যবস্থা করন।
1: আচ্ছা ঠিক আছে, আপনি এত সুন্দর কথা কইলি আর এত সুন্দর গছ লাগাইছন্তি বাড়িরে, তবে বহুত বহুত ধন্যবাদ আমার সাথে জড়ি হইতিবারু।
2: জয় জগন্নাথ,
1: জয় শ্রী জগন্নাথ, নমস্কার। দেখন্তু ସମସ୍ତଙ୍କର ବଞ୍ଚିବାର ଅଧିକାର ଅଛି, ସମସ୍ତେ ଭଲରେ ବଞ୍ଚନ୍ତୁ ଏଇଟା ହିଁ ଆମେ ଚାହିଁବା ଦରକାର। ମାଙ୍କଡ଼ମାନେ ଆକ୍ଚୁଆଲି ଆଜିକାଲି ଯେହେତୁ ଖରା ଅଧିକା ହେଉଛି ଆଉ ସେମାନେ ସବୁ ଜାଗାରେ ଖାଦ୍ୟ ସଠିକ୍ ପରିମାଣରେ ପାଉନାହାନ୍ତି, ସେଥିପାଇଁ ଏମିତି ହେଉଛି। ଆଉ ବାକି ଯେଉଁ ଖାଦ୍ୟ ସେମାନେ ନଷ୍ଟ କରନ୍ତି, ଭୟରେ ହିଁ ନଷ୍ଟ କରନ୍ତି, ଦୌଡ଼ି ପଳାଇଯିବା ଚକ୍କରରେ କିଛି ଖାଇକି ଫୋପାଡ଼ି ଦିଅନ୍ତି, ଯାହାକୁ ଆମେ ନଷ୍ଟ କରିଦେଉଛନ୍ତି ବୋଲି ଆମେ ବୁଝୁ, କିନ୍ତୁ ପ୍ରକୃତରେ ସତ କଥା ଆମେ ପରିଶ୍ରମ କରି ଯାହା କରିଥାଉ ସେସବୁ ନଷ୍ଟ ହୋଇଗଲେ ଆଖି ଆଗରେ ଭାରି ବାଧେ। ତଥାପି ଚେଷ୍ଟା କରିବା ମାଙ୍କଡ଼ଙ୍କଠାରୁ ଟିକେ ନିଜର ଫସଲକୁ ଦୂରେଇ ରଖିବା, କିନ୍ତୁ ସେମାନଙ୍କର ଖାଦ୍ୟ ପାଇଁ କିଛି ଗୋଟେ ବ୍ୟବସ୍ଥା ଆମେମାନେ ବି କରିବା ନିହାତି ଦରକାର। ଦେଖିନେବା ନେକ୍ସଟ କଲ୍ କିଏ କରିଛନ୍ତି, କ'ଣ କହୁଛନ୍ତି ପରିବେଶ ସୁରକ୍ଷା ଉପରେ। ହ୍ୟାଲୋ,
3: ହ୍ୟାଲୋ,
1: ନମସ୍କାର, କିଏ କହୁଛନ୍ତି, କୋଉଠୁ କହୁଛନ୍ତି?
3: ଶୁଭ ସନ୍ଧ୍ୟା, ମା ସାରଙ୍ଗା ସହପରିବାର ଭଲ ଥାନ୍ତୁ ଭଉଣୀ, ମୁଁ ଜୟସିଂହପୁର ମେଡିକାଲ କଲୋନୀରୁ
1: କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ବହୁତ ବହୁତ ସ୍ୱାଗତ ଭାଇନା,
3: ଧନ୍ୟବାଦ। କଣ କହିବେ ପାଣି ଦଉଛି, କିଏ ପଶୁ ପାଣି ଦଉଛି, କିଏ କେମିତି କାମ କରୁନି, କୋଉ ଗଛରେ ଯାଉଛି, ମୁଁ ଶିକ୍ଷା ଲାଭ କଲି, ମୁଁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ କିଛି କରିନି, ଆଜିଠାରୁ କରିବି ଆଉ।
1: ନିହାତି ନିହାତି ଅତି ସୁନ୍ଦର କଥା କହିଲେ ଯେ କରି ନାହାନ୍ତି, କରିବେ ନିହାତି ଭାବରେ, ଶୁଣିକି ବହୁତ ଖୁସି ଲାଗିଲା ଯେ ଆଜିଠାରୁ ଚେଷ୍ଟା ଆରମ୍ଭ ହେଇଯାଉ। ତାହେଲେ
3: ଆଜିଠାରୁ ଚେଷ୍ଟା ଆରମ୍ଭ ହେଇଯାଉ।

0: মিউজিক্যালি ইয়ার্স 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সি দিল তাক বর্তমান শুনন্তু গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর 25তম ভাগ
1: এপিসোড 25 25

0: মানে কার্যক্রম?
1: নমস্কার, বর্তমানর মুখ্য সম্বাদ সহ মো সন্তোষ কুমার সাহু। দেশব্যাপী 47টি স্থানরে আসন্তাকালি রোজগার মেলারে 51,000রু ঊর্ধ্ব নবনিযুক্তঙ্ক নিযুক্তিপত্র বণ্টন করিবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়িশা পূর্ব ভারতের এক প্রমুখ পরিবহন ও সামুদ্রিক কেন্দ্র ভাবে উভা হয়েছি কহিলে রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভমপাটি। রাজ্যের আবশ্যক পরিমাণর সার মহজুদ থিবা নেই সমবায় মন্ত্রী প্রদীপ বড়সামন্ত কহিছন্তি। মার্কফেডরে 66,918 মেট্রিক টন সার মহজুদ রহিথিবা মন্ত্রী শ্রী বড়সামন্ত সূচনা দেইছন্তি। ঝারসুগুড়ারে রাজ্যের দ্বিতীয় অর্ণপূর্তি গ্রেন এটিএম লোকার্পিত। আগামী দিনরে 55টি নূতন এটিএম স্থাপন লক্ষ্যে রাখিছন্তি সরকার। ওড়িশা জৈব বিবিধতা সংরক্ষণ ক্ষেত্রে অগ্রণী রাজ্য ভাবে পরিচিত হয়ে পারিছে বলে জঙ্গল পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী গণেশরাম সিং খুন্টিয়া কহিছন্তি। মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্କ বিশ্বপ্রসিদ্ধ পুরী রথযাত্রার শৃঙ্খলিত আয়োজন নেই আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দনଙ୍କ অধ্যক্ষতায় উচ্চস্তরীয় প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত। শ্রদ্ধাঙ্କ শৃঙ্খলিত দর্শন, নীতি নির্ঘণ্ট এবং সুরক্ষা উপরে গুরুত্বারোপ। ওড়িশা রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ, আইআইটি খড়গপুর এবং এসপিএ ভোপাল মধ্যে বুঝামণাপত্র স্বাক্ষরিত। ঐতিহ্য ও স্থাপত্যর সংরক্ষণ ক্ষেত্রে আইআইটি খড়গপুরে ইন্টর্নশিপ করিয়া পাই ওড়িশার 10 জন ছাত্রছাত্রীঙ্কু মিলিব সুযোগ। সমস্ত জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অধিকারীঙ্ক সহ সার্কিট হাউস সুপরিচালনা নিয়ে রাজস্ব সচিবঙ্ক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত। স্বচ্ছ এবং সুব্যবস্থিত সেবাকু গুরুত্বারোপ। সার্কিট হাউসগুলিকরে মাদকদ্রব্য সেবন নিষেধ পাই নির্দেশ। 6 মাস পাই শক্তি ক্ষেত্রে এসমা লাগু কলে রাজ্য সরকার। উৎপাদন, পরিবহন এবং বিতরণ ক্ষেত্রে লাগু হেলা কটকণা। কটক, বরগড় এবং যাজপুর জেলায় হস্ততন্ত হব ও পার্ক প্রতিষ্ঠা নিয়ে উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত।

এই মা শব্দরে নিহিত মাটি ঠারু আকাশ আম গৃহরে বিদ্যমান আম জন্মদাত্রী আউ জনে মন্দিরে বিদ্যমান জগত জননী লক্ষ্মীর অর্থ কেবল ধনরত্ন নুহে ভক্তগণ লক্ষ্মী হেউছন্তি সেই স্নেহ মমতার স্বরূপ যে সংসারকু বাঁধি রাখিছে মমতা ময়ঙ্কর চতুর্হস্ত এয়া শিখায় যে ধর্ম অর্থ কাম মুখ্যর সন্তুলন হি এ সংসারের একমাত্র সত্য যে হাতরে সে ধনর বর্ষা করন্তি সেই হাতরে বি সন্তানকু দিয়ন্তি অভয় তাঙ্ক পাখরে নাহি বাছা বিচার ভাবর ডাকরে সে যেতিকি কুবেরঙ্কর সেতিকি শ্রিয়ার বি সেইথিপাইঁ তো ভকত গায়ে কি হেব বা মো মহালক্ষ্মী পরে।

0: আকাশবাণী এফএম রেনবো কাটক। এবার শুনতে শুনবে আমার স্বাস্থ্য, আজ এথিরে চা এবং আমার স্বাস্থ্য, এ বিষয়ে আলোচনা করেছেন ডাক্তার অশ্বিনী কুমার সাহু।
1: শ্রোতা বন্ধু, সকাল বেলা নিদর অলস ভাঙ্গিবাকু হেউ বা দিন সারা কামর থকা মেটাইবাকু হেউ চা কপে পিবাকু প্রায় সমস্তে ইচ্ছা করন্তি। হেলে আমা স্বাস্থ্য উপরে এই চার সুপ্রভাব ও কুপ্রভাব বিষয়ে আমি জানিবা উচিত। বহু পুরাতন সময়রু ভারতীয় জীবনশৈলীকু প্রবেশ করিথিবা চা যেউং গছর পত্রর তৈরি হুয়ে তাকু ক্যামেলিয়া সাইনেনসিস কহন্তি। এই চা মুখ্যত চারি প্রকারর, ব্ল্যাক, হোয়াইট, ওলঙ্গ এবং গ্রিন। চা পত্রে প্রায় 20-25 প্রকারর উপাদান রহিথায়। সেতির মুখ্য হচ্ছে আমিনো এসিড এল থিয়ানিন। আউ কেতক রাসায়নিক উপাদান রহিছি যাহাকু মিথাইল জ্যান্থিন কহন্তি। সেগুড়িক হচ্ছে ক্যাফেইন, থিওব্রোমিন, থিওফাইলিন। চা পত্রর শুষ্ক ওজনর প্রায় 3% হচ্ছে ক্যাফেইন, অর্থাৎ এক কপ চারে 30-90 মিলিগ্রাম ক্যাফেইন থাকে। ব্ল্যাক টি অপেক্ষা গ্রিন টি রে 50% কম ক্যাফেইন রহিথায়। এছাড়া চারে আউ বহুত প্রকার রাসায়নিক উপাদান থাকে, যথা পলিফিনল, ফ্লাভোনয়েডস, ট্যানিন, ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ইত্যাদি। প্রথমে দেখিবা চার সুপ্রভাব সবু কোন। যেতেবেলে আমাকু ক্লান্ত লাগুথায় সেতেবেলে চা পিইলে এথিরে থিবা ক্যাফেইন, থিওফাইলিন ও থিওব্রোমিন শরীরকু উত্তেজিত করায় এবং ক্লান্তিরু মুক্তি দিয়ে। চারে থিবা কেতেক আমিনো এসিড মস্তিষ্কর স্নায়ুগুড়িকু চলচঞ্চল করায়, যাহাকি নিদকু দূরেই দেবারে সাহায্য করে। তেণু অতিশয় ক্লান্ত লাগুথিবা সময়রে এহা থকা মেটাই থাকে। অত্যধিক শীত সময়রে এই উপাদানগুড়িক থন্ডা সহিবার ক্ষমতাকু সাময়িক ভাবে বড়াই থাকে। শ্বাসরোগী মানঙ্ক পাই এই ক্যাফেইন, থিওফাইলিন ও থিওব্রোমিন অতি উপাদেয়। রুদ্ধি হয়ে যাইথিবা শ্বাসনলীকু খোলিবারে এহা সাহায্য করে। চার সুপ্রভাব

ये जो चाय है ना, ये भी निंदिया चुरा लेता है, थकान को कहाँ गायब कर देता है पता भी नहीं चलता है, इसीलिए तो इतना प्यारा है, जो थकान को दूर कर देता है और ऑफिस में आपको कर देता है पूरा पूरी रिफ्रेश। যদি আজি আমি কথা হচ্ছে হার্বাল টি বিষয়ে, কারণ ওয়ার্ল্ড টি ডে অবসরে আজি আমি কহুতলি আপনমানকু কিছি মিউজিক্যাল ট্র্যাক সহিত যে আপনমানকু কহিবি এমতি কিছি হার্বাল টি বিষয়ে যাহা আপনক হেলথ পাই বহুত ভালো বলি বর্তমান সমস্তে বিশ্বাস করুছেন এবং পিউছেন মধ্যে অনেক লোক। তবে ফার্স্ট চলন্তু কথা হবা গ্রিন টি, ভেরি ফেমস আপনমানে জানন্তি, ইজিলি সব জায়গায় অ্যাভেলেবল মধ্যে গ্রিন টি র টি ব্যাগস প্যাকেটস রে ভেরিয়াস প্যাকেজিং রে আপনমানে মার্কেট রে পাই যিবে। আজিকালি বহুত লোক গ্রিন টি কো প্রিফর করুছেন্তি এবং গ্রিন টি র প্রসেস মধ্যে বহুত ডিফিকাল্ট, এথরে ক্যাথেচিনস বলে গোটে বহুত বড়িয়া উপাদান আছে বা অ্যান্টি অক্সিডেন্টস মধ্যে আছে এথরে, যাহা কোলেস্ট্রল কো কম করে। গ্রিন টি রে পলিফিনলস বি থায়ে, যাহা ডাইজেস্টিভ সিস্টম কো এনহ্যান্স করে, ল্যাকটোজ কো আটকায়, গ্লুকোজ কো গতি কো স্লো করে, তেমন ডায়াবেটিস পাই মধ্যে এ বহুত ভালো। হার্ট র সমস্যা যদি আছে, ব্লড প্রেসার যদি আছে, ডায়াবেটিস যদি আছে, তবে এই গ্রিন টি কো বহুত ভালো বলে মানা যায় পিবা পাই। দিনকু 2 কাপ ইট ইজ বেস্ট ফর ইউ। কিন্তু এতে মধ্যে কথা আছে যে আপনার নিজের বিশেষজ্ঞ মানে বা ডাক্তার মানক সহ পরামর্শ করিকি হি ইয়াকু প্রিফার করিবাটা হুচি বেটার। সেকেন্ডলি কলা চা বা ব্ল্যাক টি, কেহি কে ইয়াকু নালি চা বলে বি কুহন্তি, পানিকু টিকে ফুটেই সেতিরে চা পকেই কিছু সময় ভিতরে সিম্পল ওয়ে রেডি হয়ে যায় ব্ল্যাক টি। হার্ট রোগ ব্লকেজ পাই বহুত বড়িয়া, হার্ট অ্যাটাক মধ্যে কম করে, সুগার লেভেল কু মধ্যে কন্ট্রোল রে রখে। ইয়া বিষয়ে আপন মানে নিজের ডক্টর সহ পরামর্শ করি আকু মধ্যে পি পারিবে, কারণ এ বি গোটে বহুত ভালো অপশন। যেতেবেলে আপন ঘরে অছন্তি, এই ঘরোই উপাদান ভিতরে তৈরি হুতবা গটে সুন্দর হার্বাল টি হচ্ছে লেমন টি। ইয়াস, বহুত বেনিফিটস আছে লেমন টি রে, যেমিতি কি আপন ভিটামিন সি প্রচুর পরিমাণে এটিরে পাইবে, ইমিউন সিস্টম কো স্ট্রং করে, থন্ডা কাশ গলা পাই মধ্যে বহুত ভালো, ব্লড প্রেসার কো কন্ট্রোল করে, আপনকু রিফ্রেশ করি কি রখে, ভালো স্কিন পাই হেলদি রহিবা পাই বহুত ভালো অপশন হচ্ছে লেমন টি। ডাইজেস্টিভ সিচুয়েশন কো মধ্যে বহুত ভালো করে এবং সাইট্রিক অ্যাসিড তাহি রিজন এই ডাইজেস্টিভ সিস্টম পাই, এটা অন্য পাচক সম্বন্ধীয় সমস্যা পাই মধ্যে বহুত উপাদেয়, তবে লেমন টি কো মধ্যে আপন কনসিডার করি পারিবে অ্যাজ এ হার্বাল টি। তবে বর্তমান আপন মানকু রিফ্রেশ করিবা পাই আউ কিছু মেলোডিয়াস ট্র্যাক, তারপরে পরে পুনি আপনকু কহিবি যে আউ কিছু এমিতে হার্বাল টি যাহা আপন প্রিফার করি পারিবে ক্ষীর চা বদলরে। স্টে টিউনড।

ওয়েলকাম ব্যাক এগেইন, টিউন করিছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো ডায়াল ইন লাইভ চ্যাটার সিলসিলা স্টার্ট হয়ে যাইছি। কই দিয়েছি আপনার আজর টপিক যে আপনার ফেভরিট সেলিব্রিটি যদি পৌঁছি যাতে আপনার পাখে বা আপনার ফেভরিট সেলিব্রিটি সহ বসিক যদি অফর হুয়ে কপে চা পিবা তাহলে কেউ কথার আরম্ভ হব আপনার কথাবার্তা, কেউ টপিক রু আরম্ভ করবে আপনার কথাবার্তা, কম পচারে আপনার সেলিব্রিটি কু এইভাবে গোটে ফ্যান্টাসি ভরা টপিক, ইন্টারেস্টিং টপিক আপনার 0671233153 নম্বর আসিযাই। ফার্স্ট কল দেখা কি করছেন, কোঠু কুচি আ কম কুচার, কি কে কোথ কোথা না না না না না জীবন।

0: वेलकम बैक अगेन डेली लाइफ शिट चैट रे अछंती आपन म्यूजिकल हमसफर विश्वजीत सहित आपनक फेवरेट सेलिब्रिटी जदी आपन उप संगे बसी की कपे चा पियंती ताले टॉपिक कोठ स्टार्ट हबो तार विषय कथा होछ आसी छी आगु दे कॉल देखबा की करछंती कोठ करछंती नमस्कार कोथले कोठ कोथले भाई नमस्कार जय जगन्नाथ की कोथले
1: ভাই মু প্রফুল্ল প্রধান কহুছিলি কুয়ার পাড় মাণিয়া মন্দির
0: প্রফুল্ল ভাই কন কহিবে আপনক ফেভারিট সেলিব্রিটি কিয়ে তাঙ্ক সহ বসি কপে চা পিবার সুযোগ মিললে কথাবার্তাটা কো টপিক রু আরম্ভ হব
1: ভাই দেখন্তু সেলিব্রিটি তো কইলে অন্য কথা তো কা নাম কইব মু জানি পারু
0: সবুটো ফেভারিট কিয়ে ভাই তাঙ্ক না কোন
1: সবুরু সবুটো ফেভারিট যদি আমার খেলা বিষয়ে কয়া মোর প্রথম হইল যুবরাজ সিং
0: আচ্ছা
1: তারপরে তারপরে রোহিত শর্মা
0: আজ্ঞা
1: তারপরে মহেন্দ্র সিং ধোনি
0: যদি
1: বীরেন্দ্র সেবাগ সেমানে হলে বহুত ফেভারিট কিন্তু যুবরাজ সিং থকা দিনটু
0: যদি যুবরাজ সিং আপনার পাখে আসিকি পৌঁছে যাতে কপে চা পিবে অফর দিকে বসিকি তাহলে কিছু টাইম গপিবা সুযোগ মিলে কোটু টপিক আরম্ভ হব আপনার
1: আমার টপিক আরম্ভ কে গেলে মু বহুত কিছু আলোচনা কই বলে এমনি কি খেল ঠু ধর দেশ কথা চিন্তা করি কথা হওয়া
0: আচ্ছা
1: তেমকি মতো তো ভালো লাগতি তাপরে ভাই আউ গোটি ভালো কথা আপনার যদি আসতে ধরে আউ বড়িয়া হতা কারণ আপনার মোর বহুত ফেভারিট
0: থ্যাংক ইউ সো মচ আপনার সঙ্গে তো মুই বসিকি কথা হচ্ছি নিশ্চয় গোটে দিন গোটে দিন কপে চা পিবার সুযোগ মিললে আপনার সঙ্গে খুশি হবি আপনার মোর বেশি কথা হবা বহুত বহুত ধন্যবাদ চৈতন্য ভাই কল করতে
1: আজ্ঞা
0: আজ্ঞা কুহ কুহ কুহ
1: মোর
0: ভাই জন চৈতন্য আমি তম কথা
2: হচ্ছে
0: নমস্কার ভাই টিকে না কই দিও আপনার ভাই কেমতি অছন্তি আপন কুন্তু
2: বহুত ভালো আছে
0: ভাই আপনার ফেভারিট সেলিব্রিটি কিয়ে আর যদি তাঙ্ক সহ বসিকি চা পিবার সুযোগ মিলে কথাবার্তা কোঠু আরম্ভ করিবে আপন যুবরাজ সিং ফ্যান আপনার প্রে করতু মু প্রে করছি যুবরাজ সিং কেবল দেখা হয়ে যাতে আপনার বসিকি কপে চা পিবার সুযোগ মিলু তাঙ্ক বহুত বহুত ধন্যবাদ ভাই কল করে ধন্যবাদ কথা হইকি বহুত সুন্দর লাগিলা রহিলি ভাই নমস্কার সাথে আপনার ডেরি করতু শীঘ্র শীঘ্র ফোন উঠান আর ডায়াল করতু 0671230315 আসি যাই আউ গোটে কল দেখবে কি করছেন কোটু করছেন নমস্কার নমস্কার কি কহুলি ভাই জয় জগন্নাথ ভাই কন কহবে আপনার ফেভারিট সেলিব্রিটি কি তাঙ্ক সহ বসি কপে চা পিবার সুযোগ মিললে কন কথাবার্তা আরম্ভ হব
2: আচ্ছা
0: আচ্ছা আগে কুন্ডি পকাইবে তারপরে চা ভাগ দেখবা নাম তো শুনা হি হগা সেইটু কথাবার্তাটা আরম্ভ হব চর্চা হবে এবং গোটে ভালো সুন্দর পদক্ষেপ নেওয়া আপনার অনুরোধ করবে
3: ଆମ ଓଡ଼ିଶାଟା ସୁନାର ଓଡ଼ିଶା ହଉ, ଏଇ ନିଶା ଦ୍ରବ୍ୟ ନ ଖାଆନ୍ତୁ, ସମସ୍ତେ ଭଲରେ ରୁହନ୍ତୁ, ଆମ ଓଡ଼ିଶାଟା ରାମ ରାଜ୍ୟ କରିଦିଅନ୍ତୁ।
0: ବାହ ବଢିଆ, ଆପଣଙ୍କର ବହୁତ ସୁନ୍ଦର ଚିନ୍ତା, ଆଉ ଏଥିପାଇଁ ଆପଣ କଲ୍ କଲେ ଆମକୁ ଜଣେଇଲେ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ମ୍ୟାଡମ।
3: ଧନ୍ୟବାଦ।
0: ନମସ୍କାର, କିଏ କହୁଥିଲେ, କୋଉଠୁ କହୁଥିଲେ? ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ, ହୁଏତ କଲ୍ଟି କୌଣସି କାରଣ ପାଇଁ କଟିଯାଇଛି, ତେବେ ସାଥୀ ଆପଣମାନେ ଶୀଘ୍ର ଶୀଘ୍ର ଫୋନ୍ କରିଦିଅନ୍ତୁ, ଆସିଯାଇଛି ଆଉ ଗୋଟିଏ କଲ୍। ନମସ୍କାର, କିଏ କହୁଥିଲେ, କୋଉଠୁ କହୁଥିଲେ?
4: ନମସ୍କାର, ପ୍ରକାଶ ଭାଇରା କହୁଥିଲେ ଗୋପୁରୁ।
0: ଆଜ୍ଞା ପ୍ରକାଶ ଭାଇ, କଣ କହିବେ, ଆପଣଙ୍କ ଫେଭରେଟ୍ ସେଲିବ୍ରିଟି କିଏ, ଆଉ ତାଙ୍କ ସହିତ ବସିକି ଚା ପିଇବାର ସୁଯୋଗ ମିଳିଲେ କଣ ପଚାରିବେ? ହ୍ୟାଲୋ, ଆଜ୍ଞା କୁହନ୍ତୁ, ଶୁଭୁଛି। ସଚିନ ତେନ୍ଦୁଲକର ଆପଣଙ୍କର ଫେଭରେଟ?
4: ଆଜ୍ଞା।
0: ତାହେଲେ କୋଉ କଥାରୁ କନ୍ଭରସେସନ ଆରମ୍ଭ ହବ, କ୍ରିକେଟ ବିଷୟରେ ନା ଅଲଗା କିଛି?
4: କ୍ରିକେଟ ବିଷୟରେ, ଆମର ଯେତେବେଳେ ପର୍ଯ୍ୟଟନ ଅଛି ଓଡ଼ିଶାର, ତା ବିଷୟରେ କଥା
0: ହବ। ଆରେ ବାହ ବଢିଆ, ଆପଣ ଭାବିକି ରଖିଛନ୍ତି, ନିଶ୍ଚୟ ମାଷ୍ଟର ବ୍ଲାଷ୍ଟରଙ୍କ ସହିତ ଆପଣଙ୍କର କେବେ ଗୋଟେ ଦେଖା ହେଇଯାଉ, କପେ ଚା ବି ସିଏ ପିଅନ୍ତି, ତେଣୁ ଆପଣ ମଧ୍ୟ ନିଶ୍ଚୟ ପୂରଣ ହଉ, କଲ୍ କଲେ ଆମକୁ ଜଣେଇଲେ, ସେଥିପାଇଁ ହୃଦୟରୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଭାଇ। ସାଥି, କେତେ ସେଲିବ୍ରିଟିଙ୍କର କିଏ ପଲିଟିସିଆନକୁ ବାଛୁଛନ୍ତି ନିଜର ଫେଭରେଟ୍ ସେଲିବ୍ରିଟି ଭାବରେ, କିଏ ଭାବୁଛନ୍ତି ଏଣ୍ଟରଟେନମେଣ୍ଟ ସେକ୍ଟରରୁ, କିଏ କହୁଛନ୍ତି ସ୍ପୋର୍ଟସ ତାରକାଙ୍କର ନାଁ, ସମସ୍ତଙ୍କର ନିଜ ନିଜର ପସନ୍ଦ, ଏବଂ ତାରି ଭିତରେ କନ୍ଭରସେସନ କୋଉଠୁ ଆରମ୍ଭ ହବ ତା ବିଷୟରେ ବି ଟିକେ ଟିକେ ହିଣ୍ଟସ ଦେଇ ଦେଉଛନ୍ତି, ଆପଣ ମଧ୍ୟ କଲ୍ କରନ୍ତୁ। ଆସିଯାଇଛି ଆଉ ଗୋଟିଏ କଲ୍। ନମସ୍କାର, କିଏ କହୁଥିଲେ, କୋଉଠୁ କହୁଥିଲେ?
5: ଭାଇ ନମସ୍କାର, ମୁଁ ରାଣୀପଟରୁ ଅଳ୍ପାନନ୍ଦ ନାୟକ କହୁଥିଲି।
0: ଆଜ୍ଞା, କଣ କହିବେ ମ୍ୟାଡାମ, ଆପଣଙ୍କର ଫେଭରେଟ୍ ସେଲିବ୍ରିଟି କିଏ, ଆଉ ତାଙ୍କ ସହିତ ବସିକି ଚା ପିଇବାର ସୁଯୋଗ ମିଳିଲେ କଣ ପଚାରିବେ ପ୍ରଶ୍ନ ଆପଣ ତାଙ୍କୁ?
5: ଭାଇ ମୋର ପ୍ରଥମ ସେଲିବ୍ରେସନ ହଉଛନ୍ତି ମୋର ନମିତା ଅଗ୍ରୱାଲ, ତାଙ୍କ ସହିତ ବସି ପ୍ରଥମେ ଅଭିରେ କଥାବାର୍ତ୍ତା ହେବି। ମ୍ୟାଡାମ ଆପଣ କେତେ ବର୍ଷରେ ସିଙ୍ଗର ଜଗତରେ ପାଦ ଦେଇଥିଲେ, ଆପଣ ପ୍ରଥମେ ଯେତେବେଳେ ସଙ୍ଗୀତ ଆରମ୍ଭ କରିଥିଲେ ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଥିଲା, ମାନେ
0: ସେତେବେଳେ ଏକ୍ସପିରିଏନ୍ସ କେମିତି ଥିଲା, ଆଉ ଅର୍ଲି ଜର୍ଣ୍ଣି ତାଙ୍କର କେମିତି ଥିଲା, ୟା ବିଷୟରେ ପଚାରିବେ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ କଲ୍ କଲେ, ଆପଣଙ୍କର ଏ ସୁନ୍ଦର ଛୋଟିଆ ୱିଶ୍ଟି ଆମକୁ ଜଣେଇଲେ, ନିଶ୍ଚୟ ଏଇଟା ବି ପୂରଣ ହଉ ବୋଲି ଆମେ ଚାହୁଁଛୁ। କଲ୍ କରିଥିବାରୁ ନମସ୍କାର, ରହିଲି, ଧନ୍ୟବାଦ। ଆଜ୍ଞା ନମସ୍କାର, କିଏ କହୁଥିଲେ, କୋଉଠୁ କହୁଥିଲେ?
6: ସନ୍ତୋଷ ମଲ୍ଲିକ କହୁଛି, ମାଆକଳପୁରା ଭର୍ତ୍ତପୁର ଜିଲ୍ଲା।
0: ସନ୍ତୋଷ ଭାଇ, କଣ କହିବେ, ଆପଣଙ୍କ ଫେଭରେଟ୍ ସେଲିବ୍ରିଟି କିଏ, ଚା ପିଇବାର ସୁଯୋଗ ମିଳିଲେ ତାଙ୍କ ସହିତ ବସିକି କୋଉଠୁ ଆରମ୍ଭ ହବ କଥା?
6: ମୋର ହଉଛି ପ୍ରିୟ ହଉଛନ୍ତି ସେଲିବ୍ରିଟି ନମିତା ଅଗ୍ରୱାଲ।
0: ଆଚ୍ଛା, ଆପଣଙ୍କର ମଧ୍ୟ ନମିତା ଅଗ୍ରୱାଲ,
6: ବହୁତ ତାଙ୍କ ଗୀତ ବି ବହୁତ ବଢିଆ ଲାଗେ, ତାଙ୍କ କଥା ବି ବହୁତ ବଢିଆ ଲାଗେ, ଏବେ ଗୋଟେ ତାଙ୍କର ଯୋଉ ଅଛି ଜୟ ଜଗନ୍ନାଥ ଟିଭି,
0: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
6: ସେଥିରେ ବି ବହୁତ ତାଙ୍କର ଗୀତ କଥା ବହୁତ ବଢିଆ ଲାଗେ।
0: ଆପଣ ତାହେଲେ କୋଉଠୁ କଥାବାର୍ତ୍ତା ଆରମ୍ଭ କରିବେ, ତାଙ୍କ ସହିତ କପେ ଚା ପିଇବାର ସୁଯୋଗ ମିଳିଲେ ବସିକି? ସଙ୍ଗୀତରୁ ଆରମ୍ଭ ହବ। ଆଚ୍ଛା, ଆପଣ ଚା ପିଅନ୍ତି ନା ନାଇଁ ଭାଇ? ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ,

0: আপনারা আছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো সঙ্গে আও কোহচন্দি দিল সে দিল তক আসন্তু শ্রণিবা
1: হ্যাঁ পিলা মানে মো ভারত মশলার ভরত মৌসা হ্যাঁ গত গুরুবারে কইথিলি আজি গুরুবারে আসি গলি হেলে ভারত মশলা স্কুল টাইম র প্রথম অধ্যায়ে তুমি যেতে যেতে কথা মান সব শুনিথল আজি দ্বিতীয় অধ্যায়ে সেই কথা হেলে টিকিয়ে অলগা মানে খরা ছুটি রে হোয়াটসঅ্যাপ অনলাইন মাধ্যমে তোমার পাঠ পড়া জোরসোর চালছি হ্যাঁ যো যো কথা সার মানুকু দিদি মানুকু পচারি মু বুঝি সারিছি রে পিলে সেইতিপাই মু বহুত খুশি কাইকি না তুমি সব এমিতি সময়র মূল্যকু বুঝিকি পাঠ পড়িলে আগুকু বড়িব আউ ইয়ে ভারত মাতার না রাখিব হউ তোমরি ভলি জনে ছাত্র ভারি বড়িয়া নাগিতেলা তাঙ্ক কথা শুন
2: নমস্কার আমি বলজিৎ মহান্তি সরস্বতী শিশু বিদ্যা মন্দির নয়াপড়া কটক ষষ্ঠ শ্রেণীর ছাত্র দেখন্তু মোর পাঠ পড়ে কিছু অসুবিধা হয়নি আগর যেতে স্কুল রহুতিলা সেতারে আমার হচ্ছিলা 8-11 যায় তো যেতে খরা ছুটি হয়ে গলানি মু 6:30 উঠুছি নিজের নিত্য কর্ম সারিকি 7:30 আমার অনলাইন ক্লাস হচ্ছে আমার অনলাইন ক্লাস 8:30 সরিলে গাধে পড়িকি মোর আগ খাই দিয়ে খাইলা পরে ঠিক 10:00 পঠাতি হোয়াটসঅ্যাপ রে পাঠ দেখুন অনলাইন ক্লাস যেতে পড়িবি মতো যে কোনসি ডাউট হব অনলাইন ক্লাস সরিলা পরে মু তাকু মো খাতার নোট করিদিবি তারপরে বাবা মামা কি দিদি যিয়ে কি ঘরে ছিলে মু সেই ডাউটটাকু তাকু পচারছি কোনসি অসুবিধা হবে আর গোটে কথা গত অধ্যায়ে আমার জিলা শিক্ষা অধিকারী নিত্যানন্দ বারিক বহুত ভালো কথা কইছিলেন যে কথা শুনিকি মু সাঙ্গ মানুষ অনুরোধ করুছি কি এই খরা ছুটিকে আমার সময় নষ্ট না করি কি হোয়াটসঅ্যাপ রে যে পাঠ আসুছি তাকে করিবা
1: ধন্যবাদ বলজিৎ।

ফ্রেন্ডস টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটাক দিলসা দিলতাক সাথী যেমনি কুহতি না ওল্ড ইজ গোল্ড হ্যাঁ সাথী সেই গোল্ড মানে এভরগ্রিন গীত ব্যাক টু ব্যাক শুনে দেওয়া এনজয় করে কনেক্টেড হয়ে রয়ে 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটাক দিলসা দিলতাক সহ

ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম ডেনবাকাটাক দিলসা দিল তক সো চলেছে কিছু কথা কিছু গীত সতরে সাথী সেই প্রথম প্রেমর অনুভূতি কিছু নিয়ারা যা সহিত প্রথম প্রেম হয়ে যাই না তাকু ভুলিবা তাকু ছাড়ি রহিবা বহুত কষ্টকর হইথাও যেমিতিকি মু কহিলি টিকে আগুরু খালি জন ব্যক্তি আউ জনক সহিত প্রেম হুয়ে তা নয় আমার কেতবে প্রকৃতি সহিত প্রেম হয়ে যাই তো কেতবে বহি সহিত কেতবে অন্য কৌশি সজীব কি নির্জীব বস্তু সহিত মধ্যে প্রেম হয়ে যাই কিন্তু সাথী প্রথম প্রেমর অপেক্ষার এক অলগা আনন্দ থাকে গোটিয়ে দেখা পাই সারা দিনর অপেক্ষা গোটিয়ে হস পাই মনরে অনেক স্বপ্ন দেখিবা এসব জীবনকু রোমাঞ্চকর করিথাই প্রথম প্রেম।